0: বোঝা এই বাল পোষণ এবং ট্রেনিং মহত্বপূর্ণ বিষয় হো।
1: বাল বালিকারা হিমালয় পোষণ সুধার লাগে পরিচালন করার সাথে প্রভাবকারী হুম চাইল্ড এডভাইজারি গ্রুপ কা সদস্য প্রসন্ন মহাজনী আপনি ধারণা বতাম ভয়
2: মিডিয়ালে চাই